0: সকালে বছর কলম তো এই মেরে কো খাইলো শোয়া দাদা রেলে টুকা সানি কি কলম তো কো খাইলো হেতু রাজা খাম হতে কিছাই কো খা
1: ও হ্যাঁ হই তেনে খেয়ে টুবাসকো লেক কুটে না খেসে নি কুটে খেচানে না হয়
0: আসি থাকুতে রেছি
1: ও হ্যাঁ এটা কোর কুটে খিটি নো ই না খেসে গাতে
0: ইন্টা কোর কুটে খিটি নো ই না খেসে গাতে তো কি খাখনা আফরা আ আখরা আ খাখনা খাখে চাই কোর তো কি লাইন কাখে তাহলে হে কি খাখনা ই কুটে যায় আখাই সাখলে এখন খাখান এ আখি চিহে কি খা কাকো খুরু খা কাকো খুরে খা হা এখন খাখান আ চিহে কি চিলা উলা দাই না কোহ গা রা গা রা যে সোয়া যে রে লে হে ওয়ান নি চিওয়া কোর গো তা চিজন কি তো যা তো রা ওয়া সালা দেন খাখনা লা চিলা নি খাকো রা লেগা আর গো যে খাখনা লা রা কোরা হই দি এই লু হে এই রো রে হই দি লা ইয়া আজ কোরা জং হ্যাঁ ইন্টা খা আসি তেনে খিচি খান কে পে হ্যাঁ ইন্টা ছো